বিয়াতে ভঞ্জম বিধাবসে চন্দ্র ভালো আকাঙ্ক্ষমানকুদাবলে সীত ভালো মচ্চিত্ত দোষ তুল জালসে।